0: हेलो फरमाइश
1: हेलो फरमाइश।
0: जी, नमस्कार। हेलो फरमाइश, ईटानगर
1: नमस्कार,
0: जी।
1: मैं अमल बसुमतारी कलो सर।
0: अमल बसुमतारी कॉल करा कारणे बहुत बहुत धन्यवाद। केनेक আছে আপনি?
1: ভালে আছে ভালে আছে। আজি তো বতৰো বেছি বেয়া নহয়, ৰাতি বৰষুণ দিছিলে, এতিয়াতো অলপ গৰম হৈ কিনে আছে।
0: ওকে,
1: আগত কিতাৰ মানে ৰেকৰ্ডিং নোহোৱাৰ কাৰণে মানে মনটো ভাল লগা নাছিলে, আজি পুনৰ কলটো পাই বহুত ভাল লাগিলে।
0: ওকে, একচুৱেলি মই গুৱাহাটী গৈছো, মিছেছৰ অকণমান দাঁত প্ৰব্লেম আছিলে, সেইকাৰণে
1: মানে ব্যক্তিগত কামবিলাক থাকে আৰু।
0: হয় হয়, কেতিয়াবা কাম থাকি যায়, সেইটোতো। হয় হয় হয়। তো আজ কহিয়ে অমলজী, কোন সা ফিল্ম কা গীত আপকো সুনায়ে?
1: আজ মে শুননা চাহতা হু কাল কি আওয়াজ ফিল্ম কা, তুমারে নজরো মে হমনে দেখা, ইয়ে গানা কো সুনা হ্যায়।
0: বাহ বাহ বাহ, বহুত হি বড়িয়া গানা আপনি চুনা হ্যায়। কাফি দিনো কে বাদ মে ভি সুনুঙ্গা ইস গীত।
1: সবসে পহলে খাস কর মে ইস গানে কো আপকো হি ডেডিকেট করনা চাহতা হু।
0: ওকে, থ্যাংক ইউ, বহুত বহুত ধন্যবাদ জি।
1: অর মেরে দোস্ত হ্যায় বিমল বসুমতারী, ও ঢে মাঝি আসাম সে, ভাই কুন মুন্ডা হ্যায় সরাই দেউ সে, সোনারি আসাম সে, অর গোলাঘাটা সব সে রমেশ পাত্র হ্যায়, যোগেন্দ্র রংপি হে কার্বি আংলং সে, ওর ভগবান সিং পরমার, ওর রমেশ প্রজাপতি, টুকারাম যাদব, লকেন্দ্র বর্মা, পুরুষোত্তম কুমার, ওর প্রেমজিৎ চক্রবর্তী, অনুপ কুমার জি, ওর আমারে সবই আকাশবাণী হ্যালো ফরমাইশ শুনে বালে দোস্ত কো মে ডেডিকেট কর রা হু।
0: সারা জি, কল করতে বহুত বহুত ধন্যবাদ। হম আপকো আপকে পছন্দ কা গানা সুনা রহে হ্যাঁ, কল কি আওয়াজ ফিল্ম সে।
1: ওকে।

এইচা আকাশবাণী ইটানগর থালা পুচি জহলমা আসলি নি এতানিচি ইদমিসমি আহলা কিচি দারগালম্ব প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মেতানি স্লোভাকিয়ামা পেগনে প্রাইম মিনিস্টার রবার্ট ফিকোগো চরগাপা স্লোভাক প্রেসিডেন্ট পেটার প্লেঙ্গরিক নিগো বুই চরগা গেনে আতিকানি মে জরগাওয়ে থপন্দি পোয়াছি চাগাই বৌদা লাহগা ইনু মানবাহু খেয়া খিনহুর কাসমাচিনু স্লোভাকিয়ামে আতিহাতা থপা নরেন্দ্র মোদী মে ইন্ডিয়া মাঝে এহেন্দ আতিকা মা মেলো ছিটেগা ইন্ডিয়া মাঝে প্রাইম মিনিস্টার সাহিবা মাহ ইন্ডিয়া মাঝে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মে এয়ানু এনালাপু স্লোভাকিয়া মা গিবা এইডনে স্লোভাক প্রেসিডেন্ট পেটার প্লেগ্রিনি মেম এতানু আহা রালাপু ইন্ডিয়া মা এ ইম্প্যাক্ট সমিট আখাগা মা গিবা চিদা লাগা অরুণাচল মাঝে আর্টিস্ট রুমি তাকি নে ডোমিন কারবাক সঙ্গীত নাটক একাডেমি মেম উস্তাদ বিসমিল্লা খান ইউবা পুরস্কার হাঙ্গা বাচা হে প্রাম্প্রবিদা নে চিফ মিনিস্টার পেমা খান্ডুমে লাগানে ফোক থিয়েটার দোনে ট্রেডিশনাল ফোক ড্যান্স মা প্রাণরা এগাই গেবানে চাকানি আই অ্যাওয়ার্ড হাঙ্গা বাদা লাগাদা আহগা পিএইচইডি মিনিস্টার মমা নাতুং মে বুনে ইটানগর আর কে মিশন হসপিটাল তামাকমা আতো ইবানে আ তামাকমা মাছিঙা তান্দ রুগামিগাদা লাগা চিপো আতো হাওয়ায় লাগবাদা আহগা মাছি ছে আপাতিগি চিমি হ্যাঁ মহ আ তামাকো চিমে আরুন্দাগা চামা তেনকি মানে মাছি গিতে হাঙা ওদা নে মিনিস্টার মে লাগানে পিএইচই ডিপার্টমেন্ট মেম আর রুগামি চিপো আতো সুগেনে ইসি রাখাচিগা মাছিছে আপাতিজি না লাগবাদা আহগা পাপুমপার ডিস্ট্রিক্ট মা এস আই আর আখাওয়াচি পুয়া বুনি বালিজান দনে সাগালি আতিকো ট্রেনিং আহিনেগালা দা লাহগা দৈমক কনস্টিটিউশন মাঝে বিয়ালো দনে বিয়ালো সুপারভাইজার আলম্বর গেবানে বালিজান আতিকোনে ট্রেনিং প্রোগ্রাম আখাগা মা বালিজান এডিসি দনে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার ইয়ারো টাকা রাবামে চিচাবানে এস আই আর মা ডিউটি জয়ামে বোর্ড হাঙ্গা ইমো ইমো আলম্বর চি আমু বোর্ড আসুপো মানে ইলাজিয়াবানা লাগবাদা আহগা আহ সাগালা তিকোনে এই ট্রেনিং প্রোগ্রাম আখাগা মা সাগালি এসেম্বলি সিট কোকোচি বিয়াল আরম্ভ মে আহিত হবাদা লাহগা নিট ইউ জি এক্সাম আখাবো নাগো মাঝে এডমিট কার্ড আজপ্রা হে এছাও ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এচি ওয়েবসাইট মানে হিলাজিগাও দানে এন টি এ মাঝে মে লাহগানে এক্সাম হে এচালা পুছি জানিউ খে মাঝে নি ইনি মোয়াচি কানি বাজি মানে এনজাতা মাগা বাজে হলমা মি মালিবা আখাগাও দা লাহগা আজপা হিলা গেছি হ্যাঁ মহ একদম হ্যাঁ ম্যাম এন এচ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রা আথুসু এই দোনে আব আরুণ দেখো ইগাও আশাও গেবানে এন টি এচ বুলেটিন আহ আজপ্রা আথল তাকাজি না লাগা দা আহগা বুঝি জিরো আতিকোচি গিয়াতি থাকা জেনারেল হসপিটাল মানে ইউ ছাও পৌঁছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে ইনি এনাগা মা ইমু হলমে ইউ ছায় মাহম আ ইউ ছাও ক্যাম্প হ্যাঁ গিয়াতি থাকা জেনারেল হসপিটাল ম্যাম সি আর সি আপুলিগো আরগা গেনে আখানে গালা দা লাহগা ইংল্যান্ড মাঝে বার্মিংগং আতিকোনে গ্রুপ এ গেবা ইয়াকু আই সি সি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আখাগা মা বুনি ইন্ডিয়া ম্যাম পাকিস্তান হে তাহু কাপিরান মানে আনেগা বাদা আহগা ইন্ডিয়া মে আনিউ ওভার মা তাহু উইকেট এবুবা এগনে মাউ ইহু রান হুতেগা বামা পাকিস্তান মে জিগানে হুলু ওভার মা উইকেট এম এবুবা এগনে মাউ তাহু রান হুতেগা বাজিদা আহগা ইন্ডিয়া মাঝে স্মৃতি মান্দানা মে পেয়ান্দ কাপিহু কাপি বল মা তাহু ইউ রান হুতেবা মাহ দীপ্তি শর্মা চি প্লেয়ার অফ দ্য ম্যাচ হাঙ্গা বাদা আহগা এলামে বানে আ কপ হে ইংল্যান্ড নে ওয়ার্লস আতিকা এমামা ম্যাচ আখগা মাহ আ মাঝে ফাইনাল ম্যাচ হে ইগাও আচলা পুচি হিমাগা মাঝে নি ইংল্যান্ড মাঝে লর্ডস ক্রিকেট ড্র